0: শহীদ স্মৃতি ভবন টাউন হল ঠারে গতকাল উৎকল সাংবাদিক সংঘর রাজ্য কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরজ যোগদে গ্রামাঞ্চল নাগরিক মৌলিক সমস্যাকে সরকার সম্মুখক আনবা সাংবাদিক পরামর্শ দিয়েছেন। বরগড় জিলাস্তরীয় উদ্যমী ওড়িশা এমএসএমই কার্যক্রম 2026 গতকাল দ্বিতীয় দিবসে এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগ প্রতিষ্ঠা রয়েছে সরকারি সুবিধা সুযোগ এবং ঋণ ব্যবস্থা উপরে জেলা প্রশাসন পক্ষ আলোচনা হয়েছে। জাতীয় পরিসংখ্যান দিবস আজ পালন করা যাচ্ছে। জাতীয় বিকাশ সম্পর্কিত সামাজিক অর্থনৈতিক যোজনা এবং নীতি প্রণয়নের পরিসংখ্যানর গুরুত্ব নিয়ে সচেতনতা সৃষ্টি করা এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য। 2007 প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে এই দিবস পালিত হয়ে আসুছি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে প্রশাসনিক তথ্যর সামর্থ্যক উন্মুক্ত করা। ভারতীয় পরিসংখ্যানর জনক কুহযাউথবা প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালনবিশ পরিসংখ্যান অবদানকে সম্মান জনাই প্রতিবর্ষ তাঁর জয়ন্তী এই দিবস পালন করা যাইথায়। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে কালবৈশাখীর প্রভাব বিভিন্ন স্থানে বর্ষা হয়ে যাই। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি এবং ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলা সতর্ক সূচনা জারি করা যাই। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি শেষ হল। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনেপারে অপরাহ 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্যরে শুণন্তু শ্রবণ যন্ত্রর ব্যবহার আলোচনা করেছেন ডাক্তার অশ্বিনী কুমার দাস।
2: শ্রবণ ইন্দ্রিয় কর্ণ তিন ভাগে বিভক্ত, যথা বাহ্যকর্ণ, মধ্যকর্ণ ও অন্তকর্ণ। বাহ্যকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ মধ্যে কোণস অসুবিধা দ্বারা শ্রবণ সমস্যা হয়ে থাকে। শ্রবণ সমস্যার সমাধান অস্ত্রোপচার কিংবা শ্রবণ যন্ত্র ব্যবহার দ্বারা করা যায়। শ্রবণ যন্ত্র সাধারণত তিন ভাগে বিভক্ত, আনালগ, সেমি ডিজিটাল এবং ডিজিটাল শ্রবণ যন্ত্র। এই তিনোটি মধ্যে ডিজিটাল শ্রবণ যন্ত্র হচ্ছে অত্যাধুনিক এবং দীর্ঘস্থায়ী। শ্রবণ যন্ত্রর তিনোটি মুখ্য অংশ হচ্ছে মাইক্রোফোন, আম্প্লিফায়ার এবং রিসিভর। মাইক্রোফোন মাধ্যমে শব্দগুলো আম্প্লিফায়ার পাখক পৌঁছে এবং আম্প্লিফায়ার শব্দগুলো জোর করে রিসিভর পাখক পৌঁছায়, যাহাদ্বারা শ্রবণ সমস্যা থাকা ব্যক্তি কথাগুলি ভালো ভাবে শুনিপারে। শ্রবণ যন্ত্র মুকবধির পিলামানে এক আশার সঞ্চার করেছি। শ্রবণ যন্ত্র দ্বারা কথাবার্তা শুনে বধির পিলামানে ভাষা শিখি থাকে। যেকোনসি শ্রবণ যন্ত্র ব্যবহার করা পূর্বর শ্রবণ সমস্যার সঠিক মূল্যাঙ্কন করা নিহাতি আবশ্যক, যা অডিওমেট্রি কুহযায়। অডিওমেট্রি টেস্ট দ্বারা শ্রবণ শক্তি হ্রাসর পরিমাণ জাণি হুয়ে। সম্প্রতি 20 decibel অধিক শুণুথিবা ব্যক্তি মানুষ শ্রবণ দোষ অন্তর্ভুক্ত করা যাইছি। 50 decibel অধিক শুণুথিবা ব্যক্তি শ্রবণ সমস্যার সম্মুখীন হন্তি। 50 decibel 90 decibel পর্যন্ত শ্রবণ সমস্যা থাকা ব্যক্তি মানে শ্রবণ যন্ত্রর উপযুক্ত লাভ পাইপারন্তি। 90 decibel অধিক শ্রবণ সমস্যা থাকা ব্যক্তিঙ্ক পাইঁ শ্রবণ যন্ত্র সেতে ভালো ভাবে কার্য করে নাহিঁ। ভুল শ্রবণ যন্ত্র ব্যবহার করা দ্বারা শ্রবণ সমস্যা বৃদ্ধি পাইপারে। ডিজিটাল শ্রবণ যন্ত্র কথাগুলিকে নিজে নিজে পরিষ্কার করে স্নায়ু যন্ত্র পাখক পঠায়, যাহাদ্বারা এই যন্ত্র ব্যবহার করুথিবা ব্যক্তি সঠিকভাবে কথা বুঝিপারে এবং কথার জোর বড়াইবা কিংবা কমাইবাকু পড়ে নাহিঁ, কারণ এহা স্বতঃপ্রবৃত ভাবে হইথায়। আনালগ কিংবা সেমি ডিজিটাল শ্রবণ যন্ত্র দ্বারা কথা শোনা যায়, কিন্তু মেশিনে হেউথিবা শব্দ যোগু কথা পরিষ্কার বুঝা যায় নাহিঁ এবং এহাদ্বারা শ্রবণ সমস্যা মধ্যে বৃদ্ধি পাইথায়। ডিজিটাল শ্রবণ যন্ত্র সাধারণত কান পছরে, কান ভিতরে, অল্প কান ভিতরে এবং পুরা কান ভিতরে পিন্ধা যায়। কম বয়সর যুবক এবং যুবতী মান পাইঁ কম কান ভিতরে এবং পুরা কান ভিতরে লগা যাওথিবা শ্রবণ যন্ত্র উপযোগী হইথায়। ডিজিটাল শ্রবণ যন্ত্র পাইঁ কানর আকার মাপ করিবা নিহাতি আবশ্যক। মাপ দ্বারা তিয়ারি হইতিবা শ্রবণ যন্ত্র কানরু খসি পড়ে নাই এবং সঠিক পরিমাণর শব্দ কান মধ্যে প্রবেশ করিথায়। শ্রবণ যন্ত্র ব্যাটারি মাধ্যমে পরিচালিত হুয়ে। কান ভিতর হিয়ারিং এডে গোটিয়ে ব্যাটারি 15-25 দিন পর্যন্ত ব্যবহার করি হুয়ে। কান ভিতরে আউ পুরা কান ভিতরে শ্রবণ যন্ত্রে গোটিয়ে ব্যাটারি 5-7 দিন পর্যন্ত ব্যবহার করি হুয়ে। শ্রবণ যন্ত্র ব্যবহার করুথিবা ব্যক্তি কিছুটা সাবধানতা অবলম্বন করিবা নিহাতি দরকার।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হয়েছে?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: এই কাহিনী এক গৃহিণী আউ তার অন্তরাত্মার বিজুলি বিল, সৌদা, স্কুল ফিস সবু হেগলা।
6: বনিগলা বজেট?
5: হ্যাঁ, 5000 বঞ্চিগলা।
6: তো নুয়া শাড়ি নেই যা?
5: না, গলা মাসরে হি তো নেইথিলি। আউ গোটিয়ে না, প্রথমে বজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয়কু ব্যাঙ্কে সেভ কর, আউ টঙ্কাকু বড়িবার দেখ। দেখেই হউছি, এবে যাও ভাই।
7: আরবিআই কহে,
5: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
8: ঠিক সময়ের বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু। চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জানিছি বিহন ঠিক সময়ের বুণা যাই সারিছি?
9: মু ফসল বিষয়ে নুহে, এনপিএস সঞ্চয় বিষয়ে কহুছি।
8: হে আজ্ঞা, ইয়ে এনপিএস সঞ্চয় কোন?
9: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্কো প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা, যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনঙ্কর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব। আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু, আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করুন। অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করুন। এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু।

0: हेलो,
1: हेलो
0: आकाशवाणी बलांगीर।
1: मैडम, उग्रसन पटेल कहते मैडम, टांगरु पदर बलांगीर जिला नु।
0: केन्ता अछन भाई?
1: हाँ मैडम, बहुत बढ़िया छे। आपन भल अछन?
0: हाँ, आमे भी बहुत बढ़िया अछू। आपण मानको लागि खास प्रोग्राम करबा लागि आमे सुस्त थिसु सबुबेले।
1: आज्ञा
0: आउ इहा दे काना चलचे?
1: आज्ञा, खेत खोलारे टिके अछे आज्ञा। ए
0: हाँ
1: टिके
0: हाँ
1: खरा पाती टिके कमी गला ना, बर्षा जावी धान
0: काना
1: बुना बुनी
0: काना चास हेबा एथरो?
1: ধানটা আমি বুনি দেইনো ম্যাডাম, প্রায় তো আমি বুনি দিয়েছ। আর যাই কেন, আর জায়গা দিয়ে আমি কোপাই আছি ম্যাডাম, চাষ বাস চষি দেনু না, খালি টিকে ঠিক সময় আর ঠিক প্যান পবন আসলা বলে আমি তাকে লগাই দাম আনা আজকে।
0: আউ বর্ষা কেন্দা হইছি হাড়ে?
1: বর্ষাটা এটা 2 দিন তলে বর্ষা হইতে লাগে, বহুত বর্ষা হেলা বলে প্রায় তো লোক ধান বুনি মা দেলে ন। আর কালি আর আজ টিকে খরা দেখাউছে, আর সকালে টিকে বর্ষা হেলা গেছিলা ম্যাডাম, ফেন সারি গলা।
0: তথাপি বর্ষা টিকে ইহাদে দরকার নাই কে?
1: হ্যাঁ বর্ষা দরকার, তো বৈজ্ঞানিক হিসাবে যদি বর্ষা টিকে কম আছে বলে কোহা যাচ্ছে বর্ষ, খড়ি পানি দেখুন, খড়ি পানি কুজন কি 50 দিন বর্ষা আছে বলি না, তো 50 দিন বর্ষা হলে বি বহুত বর্ষা,
0: ঠিক
1: তো
0: ঠিক
1: দেখা যাচ্ছে কেনটা লাগবে তার মানে। ফের
0: হেবা
1: বি আমি
0: বর্ষা
1: চাষি মানে টিকে
0: হেব
1: চাষি মানে এখন ফের বি টিকে কম দিনে ধান করলে ভাল হবা, কাজ পানি পাগ তো সব বছর কমতে যাচ্ছে না, আর পানি টিকে সুবিধা করবা দরকার। আজ নিজে নিজে যখন বোরওয়েল নেই খুন্না বলে যে পায়ের যে অসুবিধা হচ্ছে এটা নেই পারে না, নিহাতি আমার জমিরে গোটে গোটে বোরওয়েল খুলবার কথা।
0: হ্যাঁ, নিহাতি ভাবে। আউ আমি পানি কি যেতে বঞ্চি করে রাখি পারমা তার সবু উপায় করবার নিহাতি দরকার।
1: হয়
0: যেন্তা
1: হয়
0: কি পান বর্ষা হেলা বেলে সবু যাক বহি যাউছে না, সে পান কে আমি কেনা করি সুরক্ষিত রাখি পারমা? সমস্তে মিশি করে উদ্যম করবার কথা।
1: হ্যাঁ,
0: পার্সোনালি বি
1: বন্যা
0: আমি
1: পানি যদি
0: কিছু
1: আমি সঞ্চয় করে রাখি পারলে হবা, আমি যদি কিছু গাড়িয়া ফাড়িয়া কি আমি যদি কিছু পুকুরি খুলি পারছো বলে বলে সঙ্গে রাখি পারমা বলে।
0: হ্যাঁ, কম সে কম চাষ তো করি পারমা আমি বলছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিহাতি।
0: হ্যাঁ, তো যেতকি বি আমার তো সবুয়াড়ে টাঙ্গর হই গলান, আমি তা মানে গছ মানে কাটতে যাওছু বলে মাইট তরকে তরকে প্যান পলেই যাউছে, হেতি লাই বলি করি প্যানটা
1: সংখ্যা
0: গড়ি
1: মনে হয়
0: যাউছে।
1: আজ্ঞা, নিজের জমি তো কাটির জন্য কাটুন, তারপরে ইহার জন্য সরকারি জমি কি বি কাটি কোনা লোক সে তুলি ডাঙ্গল বনে দিলে ন, তো কোন সে আছে জঙ্গল।
0: তো হেতির লাই বলি করি পানির অভাব দিন কু দিন হউছে, তো সেথি লাগি আমি সচেতন হবার নিহাতি দরকার। আউ কেন গীত শুনামু?
1: আই হ্যাড লাভ স্টোরি শুনে দেবে, যেন বিন তেরে যেন গীত।

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো নানি, নমস্কার।
0: নমস্কার।
1: ত্র্যম্বক গ্রাম সিন্ধুর জেলা সুবর্ণপুর কৌ
0: কেন্দা আছো না আপন? দীপা ঠিক আছে তো?
1: ঠিক আছে নানি?
0: হ্যাঁ, টিকে দবা দবা আওয়াজ শুভুছে যে।
1: নাই ঠিক আছে, এটা টিকে ছাঁতলে বসিছে যে
0: হুম হুম হুম
1: কথা লাগুছিল টিকে, যে এটা লগাছেন টিকে বানি আছে।
0: ঠিক ঠিক। আউ চাষবাস কেতে দূরি থার হলা?
1: চাষ বাড়ি ইথর এটা তো না খরা কছে, বর্ষা নি হওয়ার পোলা পুলি পকা মাটি বলতুনি, এটা নি পোলা পকাবার চালি
0: আচ্ছা, বর্ষা নাই হি হ্যাড টোটালি?
1: নাই হইছে যে ফের খরা কলাই না বল শুকি গলা তো।
0: হুম হুম হুম নাই সাঙ্গে সাঙ্গ কেনা করি হেলে ওল রহবা? ম্যাট তল তো শুখা অছি,
1: হ্যাঁ
0: উপরু উপরু প্যান টিকে বর্ষিলে সে প্যান তো বুহি যাউছে।
1: হ্যাঁ কালি আর আজি তো 2 দিন খরা রেস কুটুছে।
0: হুম হুম হুম ফের বর্ষা গুটে জুড়ে হেলে যাই করি মাটিকে
1: হ্যাঁ
0: ভিজবা।
1: হ্যাঁ
0: আও
1: বর্ষা নি হলে নি হয়।
0: দুইটা তা মানে মাস লগাতার হইগলা কি নি, জেঠ মাস
1: হ্যাঁ
0: দুইটা বলে সেথিলাই খরা টিকে বড়িগলা আর।
1: হ্যাঁ নানি আমি তিরা তিরা মাসে হেলাই যে লগেছে পারি।
0: হেনতা সমস্ত শ্রোতা মানে যদি বুঝবে মাসে ছাড়ি ছাড়ি করে লগাবে বলে আমার কেতে নয়া শ্রোতা বি সামিল হয়ে পারবে।
1: হ্যাঁ নয়া শ্রোতা সামিল হলে তাকর সবু আমি তার কথাবার্তা জানি
0: জানি
1: পারবা,
0: পারবে।
1: সে
0: হ্যাঁ
1: কেনতা তার তার এরিয়ার র কেনতা কহুছে, কানা পানি পবন কানা
0: হুম
1: সব সুর মিলবা।
0: হ্যাঁ তো ভাল ভি লাগবা।

0: নমস্কার ভৌণী মানে
1: আপনার স্বাগত জনাই আরম্ভ করছো আজির গৃহলক্ষ্মী কার্যক্রম
2: ভৌণী মানে আজির কার্যক্রমের উপস্থাপনার আপনার সাথে মু অন্নপূর্ণা
1: আও মু আরতী

0: দাদা জোহার।
1: জোহার বাবু, জোহার জোহার
0: দাদা।
1: যা হো, আজ বঠুইতে ভেটঘাট পড়ি গলা হো।
0: কেতে দিন খোঁজা খুঁজি কিরি কিরি বলো তো,
1: হয়ে
0: আজ অচানক ভেট পড়ি গলা, বৈঠকি কি বি আলা, আর ভাই বহেন মানকর সঙ্গে কথা হেমা, খুশি লাগুছে গুটে।
1: নিহাতি নিহাতি বাবু, দেখো কানা হচ্ছে কি, বৈঠকি গে ঘাই নেই আসলে মঝিরে দিনাদু যদি নে আসি পারব
0: হয়
1: বইলে টিকে মন টিকে ঘিচি হেসি হো।
0: বৈঠকি গে
1: আসবার লাগি আর চাষি ভাই বহেন মানকর সঙ্গে দুইপদ কথা হই দেলে বি মন টিকে পরছা লাগসি। কথা হচ্ছে বাবু, দেখো এহে দে যেন রকমে পাইন পাক ধরলানো,

একর কে 25 কেজি ইউরিয়া, যেটাকে নাইট্রোজেন 10 কেজি, আমাকে মাটি সে উপলব্ধ করে দিছে। আমি প্রাকৃতিক হিসাবে আমি ইউরিয়া পাইজমা। আমাকে ইউরিয়া যেতে দরকার, একর কে প্রায় বস্তে দরকার, সেনু আমি 20 কেজি ইউরিয়া কম পকালে বি ডুলিরে ইউরিয়াটা ঠিক ডোজ হিসাবে পাইজমা। আর ধনীচা

0: মন পরছায়, আমার চাষী ভাই বহন মানকর মন পরছায়। চাষ কলার লোকর মনে কেতবেলে বি ছন্দ কপট নেই থাকে, সেথির লাগি চাষী ভাই বহন মানে নিহাতি ভাবে সরল হিতিসন বলিগিরি সরল মনকে সরল কথা একা পাইসি।
1: বেলে জিমা না দাদা,
0: হ্যাঁ যাবার আগরু খালি শ্রোতা ভাই বোন মানুষ গোটে ন কথা কহিদমা, সেটা হচ্ছে কেনসি বি ফসল চাষ করু আমি তার লাগি বিহন সার খত আঘনু সজিল করে রখিলে পছে হরবট হওয়াকে না পড়ে, সেমানে ই দিকে মনটাকে ঘিচুন।
1: কথাটি কহল জিমা, ইহাদে
0: যাও।
1: জুহার দাদা।
0: জুহার ভাই, জুহার।

0: Heavy rainfall over parts of northeast India, sub-Himalayan West Bengal, Bihar, Konkan, Goa, Maharashtra, Karnataka, Kerala and Mahi tomorrow. The MET also further predicted heat wave conditions over Delhi, Haryana and Chandigarh for tomorrow. The Indian women's cricket team has become one of the first sides to qualify for the Los Angeles 2028 Olympic Games. The International Cricket Council today confirmed that India alongside Australia, Great Britain and South Africa have booked their places in the Women's T20 competition. And that's the end of the news.
1: Akashwani Delhi ro sunthile Ingrajire sambado Akashwani Balangir Shrota bandhu Cholita adhibeshanro bidhan hewa purbaru জনাই দেউছু আমার আগামীকালের প্রাত অধিবেশনর কার্যসূচী সম্পর্কে। আগামীকাল সকাল ছটা পাঁচ মিনিটে শুনবে আরাধনা ভক্তি সঙ্গীত কার্যক্রম। ছটা তিরিশ মিনিট রাজর ভাবনা, সাতটা বাজে পঁচিশ মিনিটে ওড়িয়া ভক্তি গীত, সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে চাষর হাল, সকাল সাতটা বাজে পঁচাশ মিনিটে শুনবে পারম্পরিক গীত ছন্দ, আঠটা বাজে তিরিশ মিনিটে শুনবে শ্রীক্ষেত্র মাধুরী ওড়িয়া চলচ্চিত্র গীত রয়েছে আঠটা বাজে পঁয়চাশ মিনিটে, সকাল নটার শুনবে বিবিধ ভারতী কার্যক্রম। এ হল শ্রোতা বন্ধু আমার কার্যসূচী সম্পর্কে। আকাশবাণী বলাঙ্গীর সোমরাতে এগারোটা বাজে এগারো মিনিট এটি শেষ করছু আমার চলিত অধিবেশন। আগামীকাল প্রাত পাঁচটা বাজি তেপন মিনিটে আপনার পুঁজি ভেটবু আমার প্রাত অধিবেশনের। আজপে বিদায় দিও, শুভরাত্রি, জয় হিন্দ।